শ্রোতাবন্ধু, আপনি শুনছেন কেতোটি ভক্তি গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর। পরবর্তী গীত শুনন্তু শিল্পী প্রীতিনন্দ রাউতরায়ঙ্ক কণ্ঠরী, গীতিকার গৌর পটনায়ক।

0: শ্রোতা বন্ধু, এথরা শুনন্তু চাষার কথা, উপস্থাপনার এই দীপ্তিময়ী সিং।
1: আমার দেশ ভারত গুটে কৃষি প্রধান দেশ, এ কৃষি উৎপাদনে পশুপালনর ভূমিকা এটা গুটে বড় গুরুত্বপূর্ণ। আর আত্মরোজগার যুক্ত ব্যবসায় এটা আমার দেশ ভারত গুরস উৎপাদনে 1997 মসিহা ঠানু সারা পৃথিবী নে প্রথম স্থান নে রহি আসিছে। আমার দেশ আর্থিক বর্ষ 2018-2019 নে 187.7 মিলিয়ন টন গুরস উৎপাদন করিথিলা, যেনটা কি মুড় পিছা প্রতি ব্যক্তি 394 গ্রাম পতকে থিলা। হেন্তা যদি দেখমা বইলে আমার দেশ নে বেশি করি 3টা প্রজাতির গুরস দেবার গায়ে দেখা যায় শোনে, সেমনে হলে এক নে 100% হোলস্টিন আরু জার্সি ভলিয়া বিদেশি গায়ে, সেন্তা 2 নম্বর নে
2: পশু পক্ষী মানকর ধীতি ভিন ভিন প্রকার অসুবিধা মান দেখা দেসি। পহেলা অসুবিধা হলা হেমানকর ধীতি তাপ পড়ি যাইসি, কাঁই যে বইলে ভোটা ডিগ্রাঠে তো প্যান পুনা শুখি যাইসি, আর হেতকি বেলে ঠিক হিপাশে সেমানে প্যান নেই পি পারন, আর তাঁকর ধীতি তাপ পড়ি যাইসি। এন্তা হলে কাঁ হবা? এন্তা হলে হেমানকর ধীতি রোগ প্রতিরোধক শক্তি যেন থিসি এটা কমি যাইসি, আর প্রজনন শক্তি বি কমি যাইসি, আর হেতির লাগি হেমানে ঠিক হিপাশে বড়ি নি পারন। তো আজির কার্যক্রম মাধ্যমে আমি জানমা যে গায়ে গরু ছেলি মেড়াটি যদি তাপ বড়ি গলা বলে কাঁই কাঁই অসুবিধা মান দেখা দেসি, আর হেনতা হলে আমাকে কাঁটা করবাকে পড়বা। পহলা তো আমাকে টিকে দেখবাকে পড়বা যদি হেমানকর ধীতি তাপ বড়ি যাচ্ছে বলে ঝাল গদগদ হিকিনা বাহারসি, আর ই যে নিঃশ্বাস প্রশ্বাস নিউচন হেতকি বেলে অসুবিধা হেসি, আর হেতির লাগি হেমানে কাঁ করসন ধইন সই বাগির হেসন, আর তাঁকর পাটিনু খুব লাল বাহারসি। খালি হেতকি নেই, সে খুব ঝাড়া বি হেসি, বান্তি বি হেসি, আর হেমানে যেমতি করি চরি বুলি যাইসন হেতকি বি নিজন। আর গায়ে গরু হেলা বলে গুরস কম দবা, আর কুকুড়া মাকড়া হেলা বলে অঁড়া উন্ডি হেতকি নেই দিয়ে না, আর হেমানকর ওজন কমিযিবা আর দুর্বল বাগি দিসবে, আর হেমানকর খাইবার আর পান পিইবার শক্তি বি কমিযিবা, আর ধি শুখলা শুখলা দিসবা, দুর্বল বাগির দিসবে, আর এনে তেনে চরি নেই বুলন না গুটে জায়গা পড়িথিবে, আর অনেক সময়তি তো গায়ে গরু হেঁদা ঠিয়া উঠতেছন আর দুল করি পড়ি যাইসন। তো ই বাগির লক্ষণ যদি দেখা দেলা বলে আমকে টিকে হেমানকে যতন করবাকে পড়বা। এটা তো বাহারু যেতকি দিসি, ভিতরু হেমানকে আর দুর্বল করি দেসি। হেনতা হেলা বলে আমি কাঁ করমা? পহেলা হেমানে যদি খরাথি পড়িছন বলে তাঁকে আমাকে ছাই জায়গাকে আনবাকে পড়বা, আর যদি গায়ে গরু পড়ি পুড়া যাইছন বলে আমাকে সেমানকে পহলা টিকে প্যান পুনি দেবাকে পড়বা, ইলেকট্রোল ভিটামিন সি এন্তা করি করি হেমানকে দেবাকে পড়বা। আর হেমানে যদি খুব ধইন সই হোচন বলে কর্টিকোস্টেরয়েড সেমানকে দেবাকে পড়বা, হেনতা হলে কাঁ হবা? হেমানকর ধইন সই হেবাটা কমি যা, আর পহলা করি সংক্রমণ হইছে বলে আর কেনতা করি নেই হিয়ে হেতির লাগি ধ্যান দেবাকে পড়বা, আর হেতির লাগি হেমানকে অ্যান্টি মাইক্রোবাইল থেরাপি দেবাকে পড়সি। হেতির লাগি আমাকে কাঁ করবাকে পড়বা? আমাকে আমার পাখনে যেন পশু চিকিৎসক আজ্ঞা অছন হেমানকর সঙ্গে যোগাযোগ করবাকে পড়বা, আর তাঁকর হিপাশে কাম করবাকে পড়বা। তো তাপ বড়লা বলে আমাকে পহলা কাঁ করবাকে পড়বা? যে আমাকে টিকে প্যান হেমানকে ঠিক হিপাশে দেবাকে পড়বা, আমাকে প্যানকে গোটে ছাই জায়গাতে রকমা যেনতা করি সেমানে পি পারবে, আর ই সময়াতি হেমানকে হল লঙ্গল এন্তা কামটিকে হেমানকে নেই করাবাকে পড়বা। আর যদি বি আমি করৌচু বলে কাঁ করমা? দিনর 11টা আগরু আর 3টা পরে আমি হল হুলা করালু বলে হেমানকে বি বেশি ক্ষতি নেই হিয়ে না, আর 11টারু 3টা তো কামকে হেমানকে টিকে বিশ্রাম দেবাকে পড়বা। মানেকে যেনতা কষ্ট হেসি পশু পক্ষীকে বি হেনতা কষ্ট হেসি, হেমানে কহি কুহা নেই পারলে বি হেমানকে বি কষ্ট হেসি, হেতির লাগি ই সময়াতি হেমানকে খটাবাটা ঠিক নেইসে। ই সময়তি হেমানকে বাহারকে নেই ছাড়ি করি গুহাল ভিতরে রখবার কথা, গুহাল নেই হইছে বলে গোটে ছাই জায়গাতে বাঁধি করে রখবার কথা, আর যদি গুহাল করুচু বলে যেনতা করি পবন যা আস করি পারবা হেদিক প্রতি আমাকে ধ্যান দেবাকে পড়বা, আর গায়ে গরুকে আমি বিক্রি ভটা করুচু বলে এন্তা গাড়ি থি নামা যেনতা গাড়ি বন্ধ নেই হইথিবা, গোটে জায়গানু আর গোটে জায়গাকে নেলা সময়তি হেমানকর ধি খারাপ হয়ে যাইসি, পশু ডাক্তার আজ্ঞাঙ্কর পরামর্শ করি করি হেমানকে গোটে জায়গানু আর গোটে জায়গাকে নেবার কথা, আর গুহালনে যদি আমি টিন ছপর করিছু নেই দিলে অ্যাডভেস্ট করিছু বলে তাল পতরকে বি নেই হলে পুয়ালকে বি আমি বিছাই দেমা, আর খুব গরম হচ্ছে বলে পুয়াল উপরে বি আমি প্যান ঝিটি পারমা।

0: আর সকাল সময়তে যদি আমি হেমানকে বাহারকে ছাড়মা হেমানকর ধীতি ভিটামিন ডি র অভাব নেই হি। আর যেন মানে কুকুড়া চাষ করুছন হেমানে প্রতি দুই নু তিন ঘন্টা ভিতরে কুকুড়া মানকে পান দেবার কথা। আর সবকনু বড় কথা হলো কুকুড়া মানে যে ঝাড়াঝুড়ি করছন হেটা মানকে ঠিক সময়তে সফা করবার কথা। ঠিক সময়তে সফা নেই কলে হেনে কিরাকুরি হয়ে যাইছন আর হেটা মানে বি কুকুড়া মানকে লাগি গলে হেমানকর ধি পা নসি যাইসি আর হেমানকর ধি আর খারাপ হয়ে যাইসি। আর গায়ে গরু ছেলি মেঢা কুকুড়া মাকড়াকে বলে সবুবেলে আমকে ঠিক হিপাশে খাদ দেবার কথা, যেনতা করি করি সবুজ ঘাস পিয়াল পুষ্টিকর খাদ দেবার কথা, যেনতা মানে মানকর থর্মোমিটার থিসি তাপ মাপার লাগি হেঁতা গায়ে গরু মানকর বি থিসি, হেটা আনি করি আমি গায়ে গরু ছেলি মেঢার তাপ মাপি পারমা। তো ভিন ভিন সময়নে গায়ে গরু ধীতি যদি তাপ বড়ি গলা ভিন ভিন অসুবিধা মান দেখা দেশি। তো আমার চাষি দাদা নানি মানে গায়ে গরু ছেলি মেঢা কুকুড়া মাকড়া তো রখুছন একা, মাতর্ক তাকে যদি ঠিক হিপাশে আমি রখমা বলে আমকে বি সেমানকর উসুর নেই পড়ে না।
1: শুনুথিলি চাষর কথা আকাশবাণী ভবানীপাটনা। শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু পুরাতনী ক্রমরে কেতোটি ছন্দ। প্রথমে নিয়েছু শিল্পী সুমিতা গোরাবড়ুঙ্ক কণ্ঠরি, গীত রচনা উপেন্দ্র ফঞ্চ।

শ্রোতা বন্ধু, কার্যক্রমর শেষ গীত শুণন্তু। গীতিকার গুরু শতপথি গীত রচনার কণ্ঠদার করেছেন শিল্পী ঘনশ্যাম পণ্ডা।

শ্রোতা বন্ধু, প্রচার কলু সঙ্গীত লহরীরে কেতোটি আধুনিক ওড়িয়া গীত আকাশবাণী ভবানীপাটনা। এথর শুণন্তু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জ কৃত মহাকাব্য বৈদেশ বিলাস, প্রযোজনা এবং প্রযোজনা প্রসন্নজিৎ মহান্তি এবং ডক্টর শান্তনু কুমার রথ।

শ্রোতা বন্ধু, এই গীতটি শুনছেন রাজা হিন্দুস্তানি চলচ্চিত্রের কুমার শানু এবং অলকা ইয়াগনিক কণ্ঠে। গীত রচনা সমীর, সঙ্গীত সংযোজনা নদীম শ্রবণ।

শ্রোতা বন্ধু, পরবর্তী গীত নিয়েছু ইয়াদে চলচ্চিত্রর সনু নিগম এবং অলকা ইয়াগ্নিক কণ্ঠে শুণন্তু। আনন্দ বক্সি গীত রচনা সঙ্গীতের সজাইছেন অন্নু মল্লিক, চলচ্চিত্র ইয়াদে।

0: উপকৃত ও এসসিবিসি ছাত্রছাত্রী পাই সংরক্ষণ রয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রী পাই মাগণা বস যাত্রা সুবিধা এবং বাণীশ্রী দিশা স্বীকৃতি ও সহায় ভলি যোজনা মাধ্যমে শিক্ষা ক্ষেত্রর বিকাশ মধ্য করা যাইছি।
1: বিকাশের ধারা ওড়িশা সারা।

শ্রোতা বন্ধু, আপনার শুনছেন এই গীতটি সালাম সিনেমা চলচ্চিত্রর উদিত নারায়ণ কণ্ঠে, গীত রচনা নিজাম এবং সঙ্গীত সংযোজনা অভিজিৎ মজুমদার, চলচ্চিত্র সালাম সিনেমা।

শ্রোতাবন্ধু, নিয়ে আসিছি স্থানীয় খবর কিছু। কলাহান্ডি জেলা প্রাথমিক শিক্ষক সংঘর নবনির্বাচিত কর্মকর্তা প্রথম কার্যকারিণী বৈঠক ভবানীপাটনা স্থিত শিক্ষক ভবন ঠারে অনুষ্ঠিত হয়ে যাই। এতে জেলা সভাপতি পদ্মলোচন নায়ক সভাপতিত্ব করে, জেলা সাধারণ সম্পাদক অজিত কুমার নায়ক বৈঠকের উদ্দেশ্য জ্ঞাপন করা সহ সংগঠনের বিভিন্ন সাম্প্রতিক প্রসঙ্গ উপরে আলোকপাত করে। লাঞ্জিগড় ব্লকর বিভিন্ন গাঁরে তিনি দিন ধরে উৎসাহ উদ্দীপনা মধ্যে পাড়িত হয়েছে রজ পর্ব। রজর পারম্পরিক রীতিনীতি, পিঠাপণা ও আধুনিক নৃত্যর সমন্বয়ে সারা গাঁ উৎসব মুখর হয়ে উঠি। কলাহান্ডি জেলা ভবানীপাটনা ও রায়গড়া সংযোগ করুথিবা ছ নম্বর রাজ্য রাজপথ লাঞ্জিগড় ব্লক বিশ্বনাথপুর থানা অন্তর্গত ঢেপগুড়া ঘাটির রবিবার বিলম্বিত রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটিছে। এ দুর্ঘটনায় গাড়ির চালকঙ্ক ঘটনাস্থলরে হি মৃত্যু হয়েছে। নরলা পাইকপড়ারে রয়েছে এক বহু পুরোনা তেঁতুড়ি গছরে কি নিয়া লগাই দিয়েছিল। গছটি সোমবার সন্ধ্যা পাঁচটা বেড় হুতু হুতু জড়েলা। নরলা অগ্নিশম বিভাগ কর্মচারী খবর পাই ঘটনাস্থলের পৌঁছি নিয়া লিভাইবার লাগি পড়ে। কন্ধমাল জেলা পুলিশ পক্ষের মোবাইল রিকভরি মেলা আয়োজিত হয়েছে। সমগ্র জেলার বিভিন্ন থানা অঞ্চলের চোরি হয়ে মোবাইলগুড়ি পুলিশ উদ্ধার করেছিল। শহীদ রেণ্ডুমাঝি মেডিকাল কলেজ হসপিটাল রোগী চিকিৎসা অবহেলা নিয়ে বারম্বার অভিযোগ আসুচি। কেতবে রোগী বেডটি পাইবা সক্ষম হেউনি তো আত হসপিটাল দাণ্ডরে বেঞ্চ উপরে বসাই অক্সিজেন লগা যাওয়ার হৃদয় বিদারক দৃশ্য সামনাকু আসুচি। এনে আজ জেলা বিজু যুব ও ছাত্র জনতা দল পক্ষ হসপিটাল ম্যানেজর জরিয়া জেলা মুখ্য চিকিৎসাধিকারী দাবিপত্র দিয়েছে। লাঞ্জিগড় ব্লক মুখ্যালয় বিশ্বনাথপুর স্থিত ব্লক সম্মেলনী কক্ষে জেলাপাড়ক অভিযোগ শুনানি শিবির অনুষ্ঠিত হয়ে যাই। জেলা প্রশাসন পক্ষর অতিরিক্ত জেলাপাল তন্ময় দরওয়ান, জেলা মুখ্য উন্নয়ন অধিকারী সৌম্যরঞ্জন প্রধান, কেসিঙ্গা উপখণ্ড পুলিশ অধিকারী সন্দীপ কুমার মাঝি সমেত জেলাস্তরীয় বিভিন্ন বিভাগের অধিকারী মানে যোগ দিয়েছিলেন। নরলা নবোদয় বিদ্যালয় সম্মেলন কক্ষে ব্লকস্তরীয় বিকাশধারা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। রাজ্য সরকার দুই বর্ষ পূর্তি অবসরে পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া থাকা এই ব্লকস্তরীয় কার্যক্রমের উদ্ঘাটনী দিবসরে জাতি জনজাতি সম্বাদ বৈঠক নরলা অতিরিক্ত গোষ্ঠী শিক্ষাধিকারী গোবর্ধন মাঝি অধ্যক্ষতায় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কন্ধমাল জেলা বালিগুড়া তথা এর আখপাখ অঞ্চলের তিনদিনিয়া রজ উৎসব মধ্য আনন্দ উল্লাসে পালিত হয়ে সারিছে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ

0: কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: এথর শিল্পী হলে জিতেন্দ্রনাথ পট্টনায়ক। গীতটি লিখিছেন ডক্টর ঋষিকেশ পণ্ডা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

দেশ, বড় বড় মহাপুরুষেরা এখানে জন্ম নিয়েছে। আজকে এই দেশ গোলাম। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি এই ভারতবর্ষকে আমরা ইংরেজদের কাছ থেকে

प्रचार कर ও রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুনবে সুবর্ণপুর জেলা সম্পর্কে এ কার্যক্রম দ্বয় রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর চারপাস কার্যক্রম রয়েছে রাতে 7:30 রাতে 8:00 শুনবে গীত গজল ক্রমে কতটি হিন্দি গীত শিল্পী অভিজিৎ কণ্ঠর আঞ্চলিক গীত ক্রমে কলাহান্ডিয়া গীত প্রচার করব রাতে 8:15 পরিবেশন করবে শিল্পী ক্ষিতিরাম সাহু ও সাথী স্পোর্টস খান রাতে 8:30 স্পটলাইট রাতে 9:16 ও রাতে 9:30 শুনবে চর্চা কা বিষয় হ্যায় এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর হিন্দি কথাচিত্রর গীত প্রচার করব রাতে 10:00 রাতে 10:30 শুনবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ কেন্দ্র সরকারঙ্ক দ্বাদশ বর্ষ কার্যকাল পূর্তি অবসরে বিশেষ কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর রাতে 11:10 আসন্তকালের প্রথম অধিবেশনরে সকাল 6:10 শুনবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা শিল্পী মানে হলে রমেশ পট্টনায়ক ভুবনেশ্বরী মিশ্র যুগল কিশোর পাত্র অর্চনা লাট শঙ্কর প্রসাদ দত্ত ও মমতা মিশ্র চেতনা চিন্তন শুণবে সকাল 6:30 শ্রীমদ ভাগবত প্রচার করব সকাল 6:35 সকাল 7:25 শুণবে ওড়িয়ারে আলোচনা আম পরম্পরার শীতলষষ্ঠী আলোচক লিঙ্গরাজ মিশ্র চাষর কথা শুনেপারে সকাল 7:40 গীত গীতাঞ্জলি শুণবে সকাল 7:45 শিল্পী মানে হলে অরবিন্দ মুদুলি গীতা দাস ও শ্রীকান্ত দাস সঙ্গীত লহরী কার্যক্রম প্রচার করব সকাল 8:30 শিল্পী মানে হলে প্রীতিনন্দা শরত অরবিন্দ ও সৌম্য কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত বৈদেহীশ বিলাসর সঙ্গীতাত্মক ধারাবাহিক পরিবেশন শুণবে সকাল 8:45 সকাল 9:00 শুণবে হিন্দি কথাচিত্রর গীত ও পরে পরে ওড়িয়া কথাচিত্রর গীত প্রচার করব 9:30 পূর্বাহ্ন 10:10 প্রচার করব স্থানীয় খবর ও মনছুঁয়া সঙ্গীতর স্বতন্ত্র কার্যক্রম খোলা ঝরকা আসন্তকালি দ্বিতীয় অধিবেশনের দিন 12:00 শুণবে হিন্দি কথাচিত্রর গীত সুগম সঙ্গীত প্রচার করব দিন 12:30 শিল্পী মানে হলে মহম্মদ সিকন্দর আলম তৃপ্তি দাস সুমন্ত কুমার মহান্তি ও মমতা সাহু চাষের কথা শুণবে দিন 10:00 মহিলা মানঙ্ক পাইঁ উদ্দিষ্ট কার্যক্রম শক্তিরূপা প্রচার করব দিন 10:20 আসন্তকালি এথিরে রয়েছে লাইভ ফোন ইন কার্যক্রম কতটি হিন্দি কথাচিত্র প্রচার করব দিন 2:45 আসন্তকালি তৃতীয় অধিবেশনরে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ প্রচার করব অপরাহ্ন 5:00 রিলে করে আকাশবাণী কটক কেন্দ্রর যুববাণী রয়েছে সন্ধ্যা 5:30 এথিরে সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা কার্যক্রম বিজ্ঞানিকা সন্ধ্যা 6:30 প্রচার করব কার্যক্রম বিকাশ মন্ত্র এবং সন্ধ্যা 7:25 প্রচার করব জেলা হালচাল ক্রমে সুন্দরগড় জেলা সম্পর্কে এ কার্যক্রম দ্বয় রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর চাষবাস কার্যক্রম প্রচার করব সন্ধ্যা 7:30 রাতে 8:00 প্রচার করব সমবেত কণ্ঠরে দেশবন্দনা হিন্দি ভক্তি গীত প্রচার করব রাত 8:15 শিল্পী মানে হলে বিজন ঘোষ দস্তিদার ও ঝুটিকা রায় স্পোর্টস খান রাতে 8:30 স্পটলাইট রাতে 9:16 ও কন্ট্রি ওয়াইড অ্যান্ড ইনসাইট রাতে 9:30 এ সমস্ত কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রর রাতে 10:00 শুণবে রূপক জলবন্দী জীবন প্রস্তুতি ও প্রযোজনা ডক্টর শান্তনু কুমার রথ শাস্ত্রীয় সঙ্গীতর

শ্রোতা বন্ধু, নির্ধারিত কার্যক্রম আমি প্রসারণ করে পু নুখিত, বর্তমান প্রচার করছু ওড়িয়ারে ছন্দ।

0: চিনলি রে মোর ভাই, জুহার জুহার জুহার।
1: যে দাদা,
0: হ্যাঁ
1: আজ বলবাকে বললু
0: হই,
1: তুই খনে চিকন চাকনি করি বৈঠকে পলে আইছু কেন বলছে?
0: হই চিকন চাকনি হলে হবা কেন?
1: এটা তো সৎ কথা দাদা।
0: হুম,
1: গাগর যতন পাতন যদি ঠিকই পাশে আমি নেই নামা,
0: হুম
1: ঠিকই পাশে যদি আমার দেহের যেতেবেলে যেটা দরকার হো তার যদি প্রতিকার নেই করমা,
0: হই
1: আর সববেলে সুস্থ নেই রয়েমা,
0: হই
1: বলে আমি চাষি লোক কেনসি কাম ঠিকই পাশে নেই করি পারু
0: পারু। যে এটা তো ঠিক কথা কইলু রে মোর ভে, মাতর ই যেন চিকন চাকনর কথা কইলু, সুস্থর কথা গুড়ে যেন কইলু, যে আমি সবু জিনিসকে বি সুস্থ রাখবার পড়বা।
1: এটা তো ঠিক কথা দাদা।
0: হুম,
1: আমার এই আখপাখ অঞ্চল যেন আছে,
0: হুম
1: সেটাকে যদি আমি ঠিক রাখমা,
0: তাহলে
1: আমি বি নিশ্চয় ঠিক রহমা
0: রহমা। যে শুন তো
1: দাদা,
0: ই সবুদিন তো এলে বলনো আমি কথাবার্তা হেসু আর খুব গুড়া কথা মানে জানসু।
1: সৎ কথা দাদা।
0: হুম,
1: এই বৈঠকে আইলে আমি দেশ দুনিয়ার কথা, চাষবাসর কথা আর পরিবার সুখ দুঃখ বি হেসু।
0: হই মাতর, আমার নাতি পিলা কহুথিলা বলনো,
1: হয়
0: আজ কাঁ দিনে তুই জানিছু কি?
1: কাঁ দিন দাদা?
0: হ্যাঁ, আজ বিশ্ব মরুকরণ ও মরুড়ি মোকাবিলা দিবস।
1: বনে দিন গুটি তো দাদা,
0: হুম
1: এটা গোটে পালন করবার বলিয়া দিন গুটি।
0: হুম,
1: দেখ তুই যেন মরুকরণ কথা কইলু,
0: হই
1: মরুকরণ বলে তুই মনে করে বুঝিছু কি নাই? যে
0: হ্যাঁ,
1: মরুকরণ বলে দাদা,
0: হুম
1: গুটে জাগানে গজ গুটে থিবা,
0: হুম
1: কেন উদ্ভিদ গুটে থিবা,
0: হুম
1: আর সেটা সাবজা সাবজা দিশু থিবা,
0: হুম
1: কে আমার পৃথিবীকে খনে বনে রাখুথিবা হো,
0: হই
1: সেটাকে যই আমি নিপাত করি দেমা,
0: হুম
1: সে জায়গা তো টাংরা ভুঁই হিগলা,
0: হই
1: সেনে আর দুব বি কমলে নেই, ঘাস বি কমলে নেই, কি সেটা আর খুব খরা বড়েই দেবা।
0: বড়েই তো দেবা। আর গুটে কথারে মোর ভে, ই অনিয়মিত বর্ষা গুটে বি বলনো।
1: এটা তো মূল কথা দাদা, যেতেবেলে মরুকরণ হয়ে যাচ্ছে জায়গা, সবু জিনিস তো ক্ষতি হচ্ছে হচ্ছে, তার সঙ্গে আমার চাষী মনকর বড় ক্ষতি হচ্ছে।
0: হই
1: কেনতা করি বলে দেখ,
0: হই
1: তুই যেন মরুকরণ সঙ্গে মরুড়ি শব্দ গুটে জুড়ালু,
0: হুম
1: ভুঁই যদি টাংরা হেবা,
0: হই
1: তুই যেতে খত দে সার দে, এনার চাষ হেবা কেন?
0: হই এটা তো তিয়ার কথা কইলু, চাষ তো নেই হে বলনো, মাতর তার বি মোকাবিলা বি করবার পড়বা বলছে।
1: এটা নিশ্চয় করবাকে পড়বা দাদা, যেনে সমস্যা হেলা না
0: হই
1: আর যদি আমি সমাধান নেই খুঁজমা, যেন্তি কথা নেই কয়সন কে,
0: হই
1: বেলো থাউ থাউ বন্ধ বান্ধরে কুমর,
0: পুরি থাউ সরোবর,
1: হয়
0: হই
1: তো বন ভুসলিবার আগনু কি বন ফারি হেবার আগনু, আমি সেটাকে চুটা চুটি করি করি আমি ঠিক রখবাকে পড়বা।
0: ইতির মুখিয়া কথা গুটে হেলারে মোর ভে, ই জঙ্গল সম্পদকে আমি যেটা করিবি রক্ষা করবার পড়বা।
1: তিয়ার কথা কইলু দাদা, তার সঙ্গে সঙ্গে মূল জিনিস হচ্ছে, প্রত্যেক জিনিসের ওষ হচ্ছে সচেতনতা।
0: সচেতনতা যে আর গুটে কথা শুন তো, ই আমি যে পানির সুব্যবহার বি আমাকে করবাকে পড়বা। দেখুন এবার কালকে সে বুঁদা বুঁদা প্যান পড়ুছে, বুঁদা জলসেচন বলছেন যে আমি পহটা বহলে নেদি করি যেতে প্যান দরকার হেতকি আমি খরচা করবার পড়বা।
1: এটা বি বৈজ্ঞানিক জ্ঞান কৌশল নে আসুছে দাদা, ড্রিপিং নে বলুছন কে?
0: হই হই হই,
1: ই বুঁদা জলসেচন যেন্তি কইলু, আমার চাষি দাদা মনে বি জাগতিয়ার হেলে না, এটাকে সেমনে বি চাষ কামে লগৌছন
0: আমার সরকারঙ্কর তরফরু বি।
1: হয় হয়,
0: যেন ছোট ছোট বন্ধ মনে করি করি প্যান যে নোটা ঘড়ঘড়ি যাচ্ছে, সেটাকে আমার মৃত্তিকা সংরক্ষণ বিভাগ তরফরু ছোট ছোট আড়ি বন্ধ মনে করি করি প্যানকে জমাউছন, এটা বি তিয়ার কথা।
1: এটা তো বড়িয়া কাম হচ্ছে দাদা, মৃত্তিকা সংরক্ষণ বি হেলা, আর তার সঙ্গে সঙ্গে আমি যেন জল বলুছু তার সংরক্ষণ বি হেলা,
0: হই তার সঙ্গে সঙ্গে আমার ভূঁই তলকে বি বলনু খুব দূর পথে ওল রহেলা।
1: এটা তো আমি খুব গুড়ে কথা হেলা দাদা, আজি মাতর আজি যেন শ্রোতা বন্ধু শুনুছন,
0: হই
1: সেমনকে আমি অনুরোধ গুটে করমা
0: করমা,
1: ই যেন মরুকরণ পহেলা হচ্ছে আর তারপরে যেন মরুড়ি সৃষ্টি হচ্ছে,
0: হই
1: ই দুইটা জিনিসকে যেনতা করে আমি মোকাবিলা করি পারমা,
0: হই
1: সেতির লাগি সবু লোক নিজর নিজ স্তরের উদ্যম করবে কেন বলছেন?
0: হই সবে তো চেষ্টা কর্মরে মোর ভে, মাতর ই আজির দিনকে বলনু বিভিন্ন সংগঠন মনে অছন সেমনে বি পালন করুছন, আর আমি বি সবে সচেতন হই করি, ইথির লাগি জাগতিয়ার হবার পড়বা।
1: জাগতিয়ার তো হেমা দাদা, মাতর তোর মোর কথা হইল কি,
0: হই
1: এতে শিল্পী দাদা মনে বি খেটলে না,
0: হ্যাঁ
1: যে আর বেলকাল নাই করু না কেন বলছে?
0: হই
1: দাদা মনকে অনুরোধ করু
0: করু,
1: গান বাজনা পদে শুনু
0: শুনু
2: শুন শুন।

হাটে নেই বসবার গজা মুঙ্গফালি ফুল, ভাব দিয়া নিয়া স্বপন হেলা পাত পাতকে ডর। মড়ে হাটে নেই বসবার গজা মুঙ্গফালি ফুল, ভাব দিয়া নিয়া।

0: শুনলি দাদা?
1: ই বুয়া যেনতা গানাকে সেনতি বাজনা তার সঙ্গে তো রোজা ঘর খোজা খাইলা পড়া লাগলা।
0: খোজা তো খাইলু, মজা বি পাইলু। এবে যে আমার শিল্পী দাদা মানে কি যে টিকে কইদেলে মনে হেতা?
1: ই শিল্পী দাদা আমার ক্ষীতিরাম সাহু দাদা আর তাকর দলবল।
0: তো দাদা মানকে ধন্যবাদ দৌ, ধন্যবাদ দেলা পছে পছে।
1: হই
0: মূল নে রহিলা জ্ঞান কৌশলর কথা। যে বিশেষজ্ঞ আজ্ঞাকে নাইছনকে আজির বৈঠককে?
1: হ্যাঁ বিশেষজ্ঞ আজ্ঞা গুরুত্ব আসিছন বলল। তো আজ্ঞার সঙ্গে আমার দাদা গোটে কথাবার্তা হচ্ছে, তুই আর মুই বসি করি শুনু।
0: হ্যাঁ দাদা,
2: আমার বৈঠক না তো আমি সবুলে নানাদি প্রকার কথাবার্তা হচ্ছু, মাত্র আজ গোটে গুরুত্বপূর্ণ কথা উপরে আমি আলোচনা করমা, যেটাকি কপা ধলা সোনা বলি আমি তাহাকে কুছু। আমার অঞ্চল তো প্রায় আমার চাষীদা মানে এই কপা চাষ করুছন, মাত্র জ্ঞানকুশল গোটে রহিলা মুখিয়া জিনিস, প্রত্যেক চাষের এটা আবশ্যক হচ্ছে। ঠিক ভাবে আমি যদি জ্ঞানকুশল নাই পাইমা বলে আমার চাষবাসে আমি ঠুগর খাইমা। তো হেতির কাজে বলি করি আজ আমার বৈঠক নামে আলোচনা করমা যে এই কপা ফসল নু অধিক অমল পাইবা কাজে বলি করি উন্নত জ্ঞানকুশল সেটা আমি আজ আলোচনা করমা। আমার বৈঠক নে জনে বিশেষজ্ঞ আজ্ঞা আছেন, আজ্ঞা হলে ডক্টর ভবানী শঙ্কর নায়ক, ক্ষেত্রবিজ্ঞানী ও ভারপ্রাপ্ত অধিকারী, সর্বভারতীয় সংযোজিত কপা।

শ্রোতাবন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্র বর্তমান প্রচার করুছু গীত ও গজল কার্যক্রমের কতটি হিন্দি গীত। কার্যক্রমের এথর খোয়াবো মে আনা জানা গীতটি সুব্রতঙ্ক রচনার শিল্পী অভিজিৎঙ্ক কণ্ঠরে।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর বর্তমান প্রচার করুচু কতোটি হিন্দি কথাচিত্র গীত কার্যক্রমের এথর নদিয়া কিনারে গীতটি অভিমান কথাচিত্রর গীতরচনা মজরু সঙ্গীতের সজাইছেন এস ডি বর্মন কণ্ঠদান করেছেন লতা মঙ্গেশকর।